একাকার করে সকলে পান করে সদা সহায় দাতার জিও শ্রী নানকানা সাধেব তাতে হোর গুরুদ্বারে অমৃতা মাদে বিনা তো পান তুমি ছোড়িয়া গিয়া হে খুলে দর্শন দিদার তাতে সেবা সম্ভালতা দান

0: তোরে পান আবে।
1: গুর অমর দাস পরসিয়ে উহিম পাতক বেনাশ হে, গুর অমর দাস পরসিয়ে সিদ্ধ সাধক আশাস হে। গুর অমর দাস পরসিয়ে ধ্যান লিয়ে পৌ মুকহে, গুর অমর দাস পরসিয়ে পৌ লবে গহ চুকহে। এক বিন দো গুণ জো তো রহে, জাস মন্ত্র মান মে লহে। জাল পাপ দারথ ইত্তড়ে, গুর অমর দাস ডিঠহে মিলহে।
2: ওয়াহে গুরু, ওয়াহে গুরু, ওয়াহে গুরু, ওয়াহে জিও। কবল নয়ন মধুর বেন কোট সেন সঙ্গ সোব, কেহত মা যশোদ জসে দহি পাত খাহে জিও। দেখ রূপ হতনু মোহ মহা মগ পই, কিঙ্কনি শবদ চনৎকার খেল পাহে জিও। কাল কলম হুকম হাত কহো কৌন মেট সকে, ইস বম জ্ঞান ধ্যান তরত হিয়ে চাহে জিও। সত সাচ শ্রী নিবাস আ।